0: سمجھ لو تم تو بولو مانی لگے بولے لالو جانو لانی বড় মিশি লালু জন সজা সেবাভে বেড়ে নিবা সেবাভে বেড়ে নিবা এম আজি বেড়ে মাসুজিও সজা সাবা বিমজি ইয়ে জগি পাউচি Shimini baiko
1: ito shasha kirisha mbuseke koko luma jeki mjidejo bahwalu yoto lekuju tate iwa jabele wasi mbaba shukura
0: shimini baiko
1: ito shasha kirisha mbuseke koko luma jeki mjidejo bahwalu yoto lekuju tate iwa
0: jori bala kwa la shwa de opa.